আজ রবিবার, 14ই আষাঢ় 1948 অকাব্দ, 5ই জুলাই 2026 খ্রিস্টাব্দ, 20ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 4:59 হয়ে 10 সেকেন্ডে, সূর্যাস্ত 6:22 হয়ে 11 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: infrastructure, energy, transport and employment generation in the state. During his day-long visit, the Prime Minister inaugurated the new terminal building at Jodhpur Airport. Thereafter, he dedicated the country's most modern greenfield refinery cum petrochemical complex to the nation in Pachpadra in Balotra district, which is an industrial processing plant built from scratch on undeveloped clean land. He also inspected the refinery's state-of-the-art control room, interacted with engineers and technical experts, flagged off fuel tankers and virtually laid the foundation stone for Jaipur Metro Phase 2. The monsoon session of Parliament will commence on 20th of this month. It will continue till 13th of August. Parliamentary Affairs Minister Kiran Rijiju informed that President Draupadi Murmu has approved the proposal of the government to convene the monsoon session of Parliament from 20th July. Mr. Rijiju said the session will focus on meaningful debate, discussion and decisions on issues of national importance. External Affairs Minister Dr. S. Jaishankar will be on an official visit to Qatar, Bahrain, Kuwait and Oman from today till 10th of this month. During the visit to these countries, Dr. Jaishankar will be meeting with his counterparts and the leadership. After his visit to Oman, Dr. Jaishankar will visit New York on 13 July to launch India's official campaign for the UN Security Council tenure 2028-29. He will then attend the third India-EU Trade and Technology Council meeting and interact with his European Union and Belgian counterparts in Brussels on 14th and 15th July. Union Petroleum and Natural Gas Minister Hardeep Singh Puri has said that ethanol is not a new concept and has been in use for over a century. Addressing a gathering in Rajasthan, Mr. Puri said that the government welcomes constructive criticism of the government's biofuel blending program and assured that the government will incorporate suggestions into its work and make the necessary corrections. Mr. Puri also said that the idea of ethanol blending in India was first initiated during the previous Congress-led government. In the FIFA World Cup, Morocco stormed into the quarterfinals with a commanding 3-0 victory over Canada in Houston, Texas today. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন জেনে নেব পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত এ অনুষ্ঠানে খেয়াল শিল্পী সুমতি মুতাতকার, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী বনানী চক্রবর্তী, 6:35 রামচরিত মানস, 6:45 ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মল্লিকা চৌধুরী, 8:30 বাংলা হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী, 9:00 নজরুলগীতি শিল্পী সুদক্ষিণা বসু, 9:10 লোকগীতি শিল্পী দেবাশিস রায়, 9:30 গিটার শিল্পী গীতা দেব, 9:40 রসধারা বিষয় প্লাস্টিক মুক্ত ভারত, 10:30 বৃন্দগান ও সঙ্গীত শিক্ষা ওড়িশি গান আজ কেউন রিয়ামা ধারি, কথা কে সি পানিগ্রাহী, এরপর বাংলা আধুনিক গান। 11:00 পোস্ট বক্স নম্বর 111, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন এবং 11:10 আবারও পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। এই দুই অনুষ্ঠানের উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী সায়ক বড়ুয়া। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী বনানী চক্রবর্তী, 5:20 উর্বশী প্রীতি মুরারকা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 6:30 আইসিসি মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনালের সরাসরি ধারা বিবরণী শুনবেন। এর পরবর্তী যে অনুষ্ঠানগুলো অ্যাপে শোনা যাবে, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 নজরুলগীতি শিল্পী সুদক্ষিণা বসু, 7:30 দর্পণ উপস্থাপনা প্রীতি মুরারকা, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা তর্জমা, 9:16 স্পটলাইট, 9:30 হিন্দিতে জাতীয় রূপক অনুষ্ঠান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশে সং, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস

কথিকা, মশারির মধ্যে বেগুন গোত্রীয় ফসলের চাষ বলবেন সোমাগিরি, ছটা চল্লিশ আপনার স্বাস্থ্য, কোন পাতা কোন রোগে পর্বতিন বলবেন ডক্টর সুবল মাইতি, ছটা পঁয়তাল্লিশ প্রাত্যহিক, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, সাতটা পঁয়তাল্লিশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, আটটায় বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি পর্ব বারো প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, আটটা তিরিশ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী শায়ক বড়ুয়া, নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, নটা পঁচিশ বিচিত্র সংবাদ, নটা তিরিশ শিশুমহল বিষয় দৈনন্দিন জীবনে সামাজিক দায়িত্ববোধ এবং সাক্ষরতা, ছোটদের কল্পনার জগৎ এ বিষয়ে অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রিঙ্কু নন্দী, আবৃত্তির আসর সবশেষে, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। দশটা তিরিশ মিনিটে গানের ভেলা, উপস্থাপনায় শ্রাবন্তী মৈত্র। এগারোটা যুবমানী অনুষ্ঠানে একুশে সাহিত্য, উপস্থাপনায় স্বাগত মুখোপাধ্যায় ও মৌলী সরকার। বারোটায় সঙ্গীত শিক্ষার আসর পরিচালনা অলোক চট্টোপাধ্যায়। বারোটা পনেরো লোকগীতি শিল্পী দেবাশিস রায়। বারোটা তেত্রিশ কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। এরপরে শুনবেন গল্প দাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। একটা পঁয়তাল্লিশ দ্বিজেন্দ্র গীতি অতুল প্রসাদের গান, দুটো অনুরোধের আসর। দুটো তিরিশ নাটক লাতুয়া ওঝার কাহিনী, রচনা রমাপদ চৌধুরী, প্রযোজনা জগন্নাথ বসু। দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, এ সপ্তাহের খেলোয়াড়, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। পাঁচটা তিরিশ যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় ত্রিশিতা সাঁতরা। ছটা পাঁচ সাঁওতালি অনুষ্ঠান, ছটা পঁয়ত্রিশ কৃষক বন্ধুদের জল হাওয়ার খবর, এরপরে যাত্রানুষ্ঠান জ্যোতির্ময়ী বিনোবা, রচনা দিলীপ গঙ্গোপাধ্যায়, পরিবেশনায় শিবপুর সংস্কৃতি সঙ্গম। সন্ধ্যে সাতটা তিরিশ সমীক্ষা, আটটায় সবিনয় নিবেদন, উপস্থাপনে শর্মিষ্ঠা সরকার। আটটা তিরিশ শ্রোতাদের জিজ্ঞাসা অনুসারে প্রথম স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান পত্র পাঠ রোগ বিদায়, প্রযোজনা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। আটটা পঞ্চান্ন এ মাসের গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, কথা ও সুর আর্য চৌধুরী। নটায় শিক্ষাঙ্গন থেকে ফুলিয়া শিক্ষানিকেতন থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। নটা তিরিশ শ্যামাসঙ্গীত শিল্পী সুদেব চট্টোপাধ্যায়, নটা পঞ্চাশ গিটার শিল্পী গীতা দেব। রাত দশটায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, বাঁশি পণ্ডিত কৈলাসচন্দ্র শর্মা, আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন। রাত এগারোটায় লোকগীতি শিল্পী দেবাশিস রায়, এগারোটা দশ বাংলা ছায়াছবি ও আধুনিক গানের অনুষ্ঠান। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল শিল্পী সুমতি মুতাতকার, প্রথমে রাগ কোমল আশাবরী, এরপর দেশী।

পরে দেশির আগে খেয়াল, শিল্পী সুমতি মুতাদকার, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বনানী চক্রবর্তী, রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বনানী চক্রবর্তী।

এতক্ষণ পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী বনানী চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন শুনবেন ধারাবাহিক রামচরিত মানস। আজ শুনবেন এ ধারাবাহিকের 162তম পর্ব।

শুনছিলেন ধারাবাহিক রামচরিত মানস। আজ শুনলেন ধারাবাহিকের 162তম পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন ভক্তিগীতি, শিল্পী সুদেব চট্টোপাধ্যায়, গানের কথা প্রচলিত। ভক্তিগীতি, শিল্পী সুদেব চট্টোপাধ্যায়।

এতক্ষণ প্রাচীন পদকর্তা রচিত দুখানি ভক্তিগীতি শুনলেন শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সংস্কৃতের সংবাদ।

সুপ্রভাত বন্ধু, বলো কেমন আছো তুমি? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজকের এই বৃষ্টি স্নাত সকালে আমি তোমাকে এমন এক সফরে নিয়ে যেতে চাই যে যাত্রা আমাদের ভেতরের পথচলাকে আরেকটু সমৃদ্ধ করবে, আমাদেরকে শান্তির পথে পৌঁছে দেবে। আচ্ছা বন্ধু, এই যে আমি আজকে শান্তি বা প্রশান্তির কথা বলছি সকাল সকাল, তোমাকে কিন্তু আমার একটা প্রশ্ন করার আছে, আর সেইটা হলো তোমার কাছে শান্তির আসল মানে কি? আসলে দেখো, আমাদের প্রায় সবার কাছেই শান্তি হলো এমন একটা স্থিতি যেখানে যুদ্ধ নেই, ঝামেলা নেই, রাগ নেই, বিরোধ নেই, তাই তো? এই প্রশ্নটা শুনলেই মানে বা শুরুতে তোমাকে করেই আমরা যখনই এইরকম একটা প্রশ্ন করি আমাদের কাছে কিন্তু এরকম একটা উত্তর আসে, এবং এটাই ভীষণ স্বাভাবিক। কিন্তু এটা তো সাময়িক বন্ধু, তাই না? কারণ তুমি বলবে, দেখো মল্লিকা, এটা কিন্তু বলার সোজা, করাটা কিন্তু বেশ কঠিন। মানে এই যে ধরো, আমরা দূরে কিভাবে অশান্তিকে সরিয়ে রাখতে পারবো, অন্যকে ক্ষমা করে দিতে পারবো, এই মানসিকতাটা রাখাটা, তাই না? যাতে আমরা সহজেই রাগ দুঃখ অভিমানকে পাত্তা না দিয়ে আমাদের পরের কাজগুলোতে মনোনিবেশ করতে পারি। তুমি যদি আমাকে আবার ওই কথাটাই জিজ্ঞাসা করো যে মল্লিকা, কাজগুলো বলা কিন্তু সোজা, করাটা খুব কঠিন, তাহলে আমি তোমাকে আবার মনে করিয়ে দেবো বন্ধু যে পৃথিবীতে এমন কিচ্ছু নেই যা আমরা করে উঠতে পারি না। আমরা যাই করতে যাই না কেন, সর্বত্র আমাদের মনের জোরটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। সেটা সঠিক কিছু করার জন্যই বলো, রাগ অভিমান বা পুরনো অভ্যেস ছেড়ে দেওয়াতেই বলো। এবং আজ আমি সেই কঠিন কাজটার কথাই কিন্তু তোমার সঙ্গে আরেকটু সহজভাবে ভাগ করে নেব। আজ আমি সেই শান্তির কথা বলবো যে শান্তির জন্য সারা বিশ্বের মানুষ লড়ছে, ছটফট করছে। তাই আমরা যদি ঘুম থেকে উঠে নিজের জন্য নিরালায় নির্জনে নিজেদের কাজ সম্পন্ন করতে পারি, অন্য বস্ত্র বাসস্থানের মধ্যে সেই শান্তিটুকুকে খুঁজে পাই, তাহলে আমরা কিন্তু সত্যিই ভাগ্য।

ভগবান। আর এই যে শান্তির কথা বলছি, আজই আসরেই আমি তোমাকে সেই সব মহামানবদের কথা বলবো যারা শান্তির খোঁজে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। যেমন মাদার টেরেসা, যিনি গরিব অসহায় ও দুঃখী মানুষদের পাশে দাঁড়িয়ে দেখিয়েছেন যে সত্যিকারের শান্তি আসে ভালোবাসা আর সেবা দিয়ে। যেমন মহাত্মা গান্ধী, আমরা তাকে মহাত্মা বলে ডাকি তার মহানুভবতার জন্য, হরিজনদের প্রতি তার যে ভালোবাসা, যেভাবে তিনি অহিংসার নীতি অবলম্বন করে স্বাধীনতার সংগ্রামকে শান্তির পথে পরিণত করেছিলেন, সেটা সত্যি একটা শিক্ষণীয় ব্যাপার, তাই না বন্ধু? একবার ভেবে দেখো গৌতম বুদ্ধের কথা, রাজপ্রাসাদের বিলাসিতা ত্যাগ করে যিনি সত্যিকারের শান্তি খুঁজে চলেছিলেন সারা জীবন। তার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে অন্তরের প্রকৃত শান্তি কিন্তু সেটা বাইরে কোথাও খুঁজে পাওয়া যায় না, নিজের ভেতর থেকে, নিজের কেন্দ্রস্থল থেকে কিন্তু খুঁজে বার করতে হয়। পরিশেষে তিনি কিন্তু মোক্ষ লাভ করেছিলেন। আবার যদি আমরা ঋষি অরবিন্দকে দেখি, তিনিও কিন্তু ঈশ্বর প্রাপ্তিকে শান্তির শীর্ষস্থানে বসিয়েছেন। আর আমাদের প্রাণাধিক প্রিয় রবীন্দ্রনাথের কথা এখানে তো না বললেই নয়। রবীন্দ্রনাথ তার কবিতা ও গানের মাধ্যমে প্রতিবার মানুষের অন্তরের ভালোবাসা, সম্মান ইত্যাদি সব কিছুকে জাগ্রত করে তুলেছেন। ভ্রাতৃত্ব এবং শান্তির বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেবার জন্য রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব কিন্তু পালন করেছেন এবং সেটা আমরা সবাই জানি। তুমি যদি খেয়াল করে দেখো বন্ধু, তাহলে দেখবে যে এই যে মহামানবরা, তার কিন্তু সবাই ওই একটা জায়গায় মিলিত হয়েছেন, আর সেটা হলো মানুষকে শান্তির প্রকৃত অর্থ শেখানো, নিজের ভেতরের অশান্তিকে দূর করতে শেখা, আর সেই উপলব্ধিকে ছড়িয়ে দেওয়া সর্বত্র। তারা দেখিয়েছেন শান্তি কেবল একটা অনুভূতি নয়, এটা কিন্তু একটা জীবনচর্চা। তাহলে চলো বন্ধু, আজ আমরা এই সুন্দর মিষ্টি বৃষ্টি স্নাত সকালে সবাই মিলে কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের ভেতরের নীরবতাকে উপলব্ধি করি, নিজের হৃদয়কে ভালোভাবে শোনার চেষ্টা করি, আর ধীরে ধীরে আমরা সেই মহামানবদের পথে এগোই যাদের জীবন আমাদেরকে শিখিয়েছে যে শান্তি শুধু প্রয়োজনীয় নয়, এটা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান একটা রসদ যা আমাদের জীবনে পরিতৃপ্তি এনে দেয়। বন্ধু, মাদার টেরেসা কিন্তু বলে গেছেন যে পিস বিগিনস উইথ আ স্মাইল। হ্যাঁ, সেই ছোট্ট হাসি থেকেই আমাদের ভালো থাকার কিন্তু শুরু। চলো চলো, আর দেরি না করে আমরা যাত্রা শুরু করি আমাদের মনের ভেতরে, অন্তরের প্রশান্তির পথে, আর শেখার চেষ্টা করি কিভাবে আমরা প্রতিদিনের জীবনে একটু একটু করে শান্তি ছড়িয়ে দিতে পারি। আর সেটা করতেই আজ সকাল 7:10 থেকে সকাল 8:00 পর্যন্ত তোমার সঙ্গে থাকবো তোমার যুববাণীর বন্ধু আমি মল্লিকা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সুপ্রভাতের আসরে। বন্ধু, গল্প তো সবে শুরু, এখনো ঢের গল্প বাকি তোমার সঙ্গে। তবে গল্পের পাশাপাশি সকাল সকাল কোনো ভালো গান না শুনলে হয় বলো, মনটা কেমন করে তাই না? আর বিশেষত সেই বিষয়টা নিয়ে আজ আমরা গল্প করতে বসেছি, এবং সেরকম একটা গান শুনবো না তা কি করে হয়। তবে গানে যাওয়ার আগে তোমাকে জানিয়ে দিই যে আজকের অনুষ্ঠান তোমার যদি ভালো লাগে আর সেই বিষয়ে তুমি যদি আমাদেরকে কিছু জানাতে চাও, তাহলে কমেন্ট করতেই পারো ফেসবুকে আমাদের যুববাণী কলকাতার পেজে আজকের সুপ্রভাতের পোস্টারের তলায়। ইনস্টাগ্রামেও কিন্তু আমাদেরকে ফলো করতে পারো @yvkolkatar পেজে। চলো তাহলে দেরি না করে শিল্পী মনোজ এবং মনীষা মুরলী নায়ারের কণ্ঠে তোমার জন্য রেখে দিলাম এই গানটা, ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুববাণী।

0: ফিরেলাম গানের পরে, তোমার সঙ্গে আজকে আছি তোমার যুবগানের বন্ধু আমি মল্লিকা, সঞ্চিতা প্রচার তরঙ্গে সুপ্রভাতের অনুষ্ঠানে। আজ আমরা শান্তি মানে পিস নিয়ে গল্প করছি, তবে তা নিয়ে আরও বিস্তারিত গল্পে ঢোকার আগে আজকের দিনটা মানে 5ই জুলাই আরও কী কী কারণে গুরুত্বপূর্ণ, চলো এবার সেগুলো জেনে নিই।
1: আজ এই দিনে
0: 1687 সালে আজকের দিনে মানে 5ই জুলাইতে স্যার আইজ্যাক নিউটন তার বিখ্যাত আর কি গ্রন্থ ফিলোসফি ন্যাচুরালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল। আধুনিক পদার্থবিজ্ঞান ও মহাকর্ষ তত্ত্বের ইতিহাসে এটা কিন্তু একটা যুগান্তকারী ঘটনা। 1811 সালে আজকের দিনে ভেনেজুয়েলা কিন্তু স্পেনের শাসন থেকে স্বাধীনতা ঘোষণা করে, দিনটা কিন্তু আজও সে দেশের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 1946 সালে আজকের দিনে প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জের বিকিনি অটলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অপারেশন ক্রসরোডস নামের প্রথম পারমাণবিক পরীক্ষাটি কিন্তু পরিচালনা করে। এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিচালিত প্রথম পারমাণবিক পরীক্ষা। 1975 সালে আজকের দিনে আফ্রিকার দেশ কেপ ভার্দে পর্তুগালের কাছ থেকে কিন্তু স্বাধীনতা।

মর্যাদা লাভ করেছিল। 1996 সালে আজকের দিনে বিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। বিশ্বের প্রথম সফলভাবে ক্লোন করা স্তন্যপায়ী প্রাণী ডলি ভেরার কিন্তু জন্ম হয়েছিল আজকের দিনে। এবার চলে আসি সেই সব বিখ্যাত মানুষদের কথায় যারা আজকে জন্মগ্রহণ করেছিলেন। 1889 সালে আজকের দিনে ফরাসি কবি, নাট্যকার, চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা জ্য কাকটো জন্মগ্রহণ কিন্তু করেছিলেন। বিংশ শতাব্দীর ফরাসি সাহিত্য ও শিল্প জগতে কিন্তু তিনি অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। 1918 সালে আজকের দিনে ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ এবং কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কে করুণাকরণ জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন কেরলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে এসেছিলেন। 1946 সালে আজকের দিনে নোবেলজয়ী দাচতাত্ত্বিক পদার্থবিজ্ঞানী জেরার্ড কিহোফ্ট জন্মগ্রহণ করেন। মৌলিক কণা পদার্থবিজ্ঞানে তার গবেষণা কিন্তু আজও বিশ্বজুড়ে সমাদৃত। এবারে চলে আসি তাদের কথায় যারা আজকের দিনে প্রয়াত হয়েছেন। 2015 সালে আজকের দিনে জাপানি মার্কিন নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ইয়োচিরো নাম্বু পরলোকগমন করেন। মৌলিক কণা পদার্থবিজ্ঞানে আর কি তার কিন্তু অবদান অসামান্য। 2021 সালে আজকের দিনে বিখ্যাত মার্কিন চলচ্চিত্র পরিচালক রিচার্ড ডনার পরলোকগমন করেছিলেন। সুপারম্যান, দ্য গুনিজ এবং লিথল ওয়েপনের মতন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালনার জন্য কিন্তু তিনি চিরস্মরণীয় হয়ে থেকে গেছেন আমাদের মনের মণিকোঠায়। এই ছিল 5 জুলাইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের কিন্তু স্মরণ করা। আর দেখো বন্ধু, একটা দিনে কত কি ঘটে যায়, তাই না? কত ইতিহাস, কত স্মৃতি আর কত প্রেরণা লুকিয়ে থাকে। তবে এখনো গল্প কিন্তু অনেক অনেক বাকি। আর গল্পে যাওয়ার আগে আরেকটা গান যদি শুনে নেওয়া যায় কেমন হয়? খুব ভালো হয়, তাই না? আজকে একটা বৃষ্টি স্নাত মিষ্টি সকালে তোমার জন্য আমাদের ভীষণ পছন্দের শিল্পী শুভমিতার কণ্ঠে থাকলো এই পরের গান। শুনতে থাকো যুববাণী, ফিরছি এক্ষুনি।

কি মিষ্টি একটা গান শুনলাম, তাই না? আমার ভীষণ পছন্দের শিল্পী কিন্তু শুভমিতা। যাই হোক, ফিরলাম গানের পরে। তোমার সঙ্গে আজকে আছি তোমার যৌবনের বন্ধু, আমি মল্লিকা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সুপ্রভাতের অনুষ্ঠানে। বন্ধু, গানে যাওয়ার আগে আজ এই দিনে কী কী গুরুত্বপূর্ণ ঘটেছিল সেগুলো কিন্তু জেনেছিলাম। এবার বরং ফিরে আসি আজকের গল্পে। আজকের সকালটা আমরা একটু অন্যরকমভাবে দেখছি, কারণ আজকের বিষয় হলো শান্তি। শান্তি শব্দটা শুনলেই যেন মনে হয় সব ঝড় সব অস্থিরতার উপর এক নরম প্রলেপ, ঠিক যেন মলমের মতো। আজ কিন্তু আমরা এক দীর্ঘ ভ্রমণে যাব। আজ শুরুতেই বললাম না, সেই ভ্রমণ কিন্তু হবে আমাদের নিজেদের মধ্যে শান্তির খোঁজে, ব্যক্তিগত জীবনে, সমাজে, দেশ দুনিয়ায়, এমনকি আমাদের ভেতরের আত্মার গভীরে শান্তি কিভাবে খুঁজে পাওয়া যায় সেসব নিয়ে হবে আজকের এই আড্ডা। কিন্তু বন্ধু, সত্যি কি মানে শান্তি এত সহজে পাওয়া সম্ভব? আমাদের ছোটবেলায় মায়েরা বাবারা বলতেন, ভালো মানুষ হও, শান্তভাবে পড়াশোনা করো। স্কুলে শিক্ষকরা শিখিয়েছেন যে দুষ্টুমি কমিয়ে মনোযোগী হও। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝেছি যে শান্তি মানে শুধু চুপচাপ বসে থাকা নয়, কখনো এটা আমাদের মনের ভেতরে মানে যে চলতে থাকা ঝড় সেটাকে কিন্তু থামানো, কখনো আবার পরিবারের ঝগড়া মিটিয়ে সেখানে হাসি ফিরিয়ে আনা, কখনো সমাজে যুদ্ধ থামানো, আবার কখনো মানব সভ্যতার ভেতরে অস্থির রাজনীতির মধ্যে সামঞ্জস্য তৈরি করা। বন্ধু, শুরুতেই তোমাকে মাদার টেরেজার কথা বলছিলাম, তিনি কিন্তু শান্তির জীবন্ত এক প্রতীক হয়ে আমাদের কাছে এসেছিলেন। কলকাতার রাস্তায় বস্তিতে অসুস্থ দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন যে শান্তি মানে শুধু যুদ্ধ থামানো নয়, বরং একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো, অসুস্থ মানুষকে সেবা করা, আর অযত্নে পড়ে থাকা মানুষকে ভালোবাসা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আচ্ছা, ধরো তোমার পরীক্ষা, পরীক্ষার আগে তুমি পড়তে বসেছ, কিন্তু পাশের বাড়ি থেকে ক্রমাগত কনস্ট্রাকশনের আওয়াজ আসছে, মনোযোগ দিতে পারছো না। এমন একটা সময় পড়াশোনা কি সত্যি ঠিক মতন করা সম্ভব? পড়াশোনা করার সময় আমাদের আশেপাশের পরিবেশ শান্ত থাকাটা কিন্তু ভীষণ প্রয়োজন, তাই না? তাহলে একবার ভেবে দেখো যে একটা পাড়ায় যদি প্রতিদিন ঝগড়া বিবাদ গণ্ডগোল ইত্যাদি লেগেই থাকে, তাহলে সেখানকার বাচ্চারা কিভাবে শান্তিতে বড় হতে পারে, কি করে তারা পড়াশোনা করবে? এই যে যুদ্ধ বিধ্বস্ত যেই দেশগুলোতে এত হাহাকার চলছে, প্রতিদিন এত মৃত্যু হচ্ছে, এত রক্তপাত হচ্ছে, সেখানে তো শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন কোনো কিছুই ভালোভাবে সম্ভব হচ্ছে না, তাই না? আজকে পৃথিবী একে অপরের উপরে কিন্তু আমরা সবাই ভীষণভাবে নির্ভরশীল। যদি কোনো একটা দেশে বড়সড় যুদ্ধ হয়, তার প্রভাব কিন্তু অন্য দেশেও পড়ে, তাদের অর্থনীতিতে পড়ে, মানুষের মনে পড়ে, সমাজে সর্বক্ষেত্রে পড়ে। এরকম ধ্বংসস্তূপ থেকে রিকভার করাটাই কিন্তু একটা চ্যালেঞ্জ, সেখানে শান্তির কথা তো আমাদেরকে মাথায় রাখতেই হবে। শান্তি হলো সভ্যতার শ্বাস প্রশ্বাস, এটা ছাড়া পৃথিবী কিন্তু সুস্থভাবে কখনোই বাঁচতে পারবে না। তোমাকে এবার একটা ছোট্ট গল্প বলি। একবার এক রাজা তার রাজ্যের সবচেয়ে ভালো চিত্রশিল্পীদের কিন্তু ডেকে নিয়ে আনলেন, এবং এসে তারা যখন আসলেন আর কি, তাদেরকে তিনি বললেন, আমাকে এমন একটা ছবি এঁকে দাও যা শান্তির প্রতীক হবে। একজন চিত্রশিল্পী আঁকলেন একটা সুন্দর পাহাড়, নীল নদী, আর সাদা মেঘে ঢাকা দিগন্ত বিস্তৃত আকাশ। অন্যজন আঁকলেন ভোরের আলোয় ভরে ওঠা এক স্নিগ্ধ বাগান। কিন্তু তৃতীয়জন আঁকলেন এমন এক ছবি যেখানে দেখা গেল অন্ধকার, তুমুল ঝড় বৃষ্টি, বজ্রপাতের ভেতর পাহাড়ের গর্তে বাসা বাঁধা এক পাখি, এবং সে কিন্তু তার ছানাদেরকে বুকের ভেতরে আগলে রেখে গান গাইছে, তাদেরকে ভোলাচ্ছে। এই তিনটা ছবি ভালোভাবে পর্যবেক্ষণ করার

পর রাজা কোন ছবিটাকে বেছে নিলেন বলতো? ঠিক ধরেছ, রাজা কিন্তু ওই তৃতীয় ছবিটাকেই বেছে নিলেন। তিনি বললেন, শান্তি মানে কিন্তু কোলাহলহীনতা নয়, বরং প্রচণ্ড ঝড়ের মধ্যেও ভালো থাকার, ভালো থাকার, ভালো রাখার আকাঙ্ক্ষা, এগিয়ে চলার প্রচেষ্টা, হার না মানা। আর সত্যি তো, মায়ের বুকের থেকে বেশি শান্তি আর কোথায় বা আছে, তাই না? মায়ের বুকে আগলে থাকা পাখির সেই ছানাগুলোই কিন্তু ওই ছবিটার আসল প্রতীক, শান্তির প্রতীক। আমরা অনেকেই জানি মহাত্মা গান্ধীর সেই বিখ্যাত উক্তি। তিনি একবার বলেছিলেন, শান্তির কোনো পথ নেই, শান্তি হলো পথ। আবার গৌতম বুদ্ধ বলেছেন, শান্তি ভেতর থেকে আসে, বাইরের কিছু দিয়ে কিন্তু তা পাওয়া যায় না। আলবার্ট আইনস্টাইন এক জায়গায় লিখেছিলেন, শান্তি বলপ্রয়োগে ধরে রাখা যায় না, কেবল বোঝাপড়া দিয়েই তাকে কিন্তু পাওয়া সম্ভব। আমাদের জীবনের ছোট ছোট শান্তির মুহূর্তগুলোর কথা একবার মনে করো। এই যে সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে জানলার ধারে বসে রেডিওর বাটনটা অন করে আমার কথা তুমি শুনছো, সেটাও তো তোমার মন ভালো করে দেওয়ার একটা উপায়, তাই না? আবার ধরো, এই যে সকালবেলা আমি শো করতে আসি, আসবার সময় শহরটা কিভাবে ধীরে ধীরে জেগে ওঠে সেটা দেখি, পাখিগুলো কোন দিক থেকে কোন দিকে উড়ে যাচ্ছে সেটা ভাবি। তারপর ধরো, আমাদের আকাশবাণীর গেটের কাছে, গেটের তলায় আর কি, কাঠগোলাপ গাছের নিচটায় পুরো ফুলে সাদা হয়ে থাকে, সেটা দেখে আমার মনটা এত ভালো হয়ে যায়, সেটাই তো আমার কাছে শান্তি। কিংবা ধরো, তুমি একদিন ছাতে নিতে ভুলে গেছো, আর পড়বি পর সেই দিনই তুমুল বৃষ্টি, কাক ভেজা হয়ে বাড়ি ফেরার সময় মাথার উপরে যদি হচ্ছে না কেউ হঠাৎ তার ছাতার অন্য ভাগটা এগিয়ে দেয়, কি ভালো লাগবে বলতো? এই তো, মানে ঠিক এক বছর আগেকার কথা বোধ হয়, একদিন ভোরে আমি কিন্তু আকাশবাণীতে আসছি এবং ভোর থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, মানে সে যেটাকে বলে রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে মুষলধারে আর কি। মা সেদিন আমাকে কিন্তু বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়তে এসে মানে গিয়েছিল আর কি। তো বাসের জন্য অপেক্ষা করছি দুজনে, হঠাৎ দেখি একজন বেশ বয়স্ক মানুষ হাতে একটা থলে নিয়ে ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে। হয়তো তিনি কিছুটা দুস্থও বটে। মা জিজ্ঞাসা করায় তিনি বললেন যে ছাতা ছিল না, তাই তিনি বেরিয়ে পড়েছেন। মাকে দেখলাম নিজের ছাতাটা বাড়িয়ে দিতে। মা তাকে বলল, আপনি ছাতাটা রাখুন, এটা নিয়েই বেরোবেন। মা আমার ছাতার তলায় চলে এলো। তারপর আমি বাসে উঠে পড়তেই মা কিন্তু বৃষ্টির মধ্যে মর্নিং ওয়াক করতে করতে বেশ সুন্দর মজা, মানে মন খুশি করে সে কিন্তু মা কিন্তু বাড়ি ফিরল। এবং এই ঘটনাটা পুরো দেখার পরে, উপলব্ধি করার পরে আমার মনে হয় আজকে যে সত্যি সেই দিনকে আমরা তিনজনই বোধ হয় শান্তি পেয়েছিলাম। বোধ করি মায়ের এমনই হয়। মান আর হুশের মানে এই বোধটার, এই পুরো বিষয়টা কিন্তু আজকে আমাদের ভীষণ দরকার। মান, হুশ, বোধ, তাই না? ধরো বহুদিন তুমি বাইরে আছো, নিজেকে রেঁধে খেতে হয়। অনেক দিন পরে বাড়ি ফেরার পরে মা যখন ফ্যানে ভাতের মধ্যে এক চামচ মানে ঘি, গরম গরম ভাতের মধ্যে এক চামচ ঘি, একটু নুন আর আলু মাখা করে দিয়ে খাইয়ে দেয়, আহ সেটাই পরম তৃপ্তি, তাই না? তারপর ধরো বহুদিন পর দিদার কাছে গিয়ে আবদার করলে যে বাটি চচ্চড়ি খাওনি আর রুটি খাবে তার সঙ্গে, তার সঙ্গে যদি দিদা নারী একটু কড়কড়ে করে একটু আলু ভাজা বানিয়ে দেয়, তাহলে তা করে সোনায় সোহাগা, কি বলো? সেটাই তখন কিন্তু তোমার সবচেয়ে শান্তির। ধরো রাতের শেষে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেলে তুমি যে ঘুমোতে যাচ্ছ, সেটাই তো তখন সেই মুহূর্তে কি শান্তির একটা মানে ব্যাপার, তাই না? বা ধরো ফলাফলে, পরীক্ষার ফলাফলে তুমি খুব ভালো নম্বর পেয়েছো এবং সেটা দেখে বাবা মায়ের মুখে কি একটা মিষ্টি হাসি, এবং তারপরে বাবা মা যে ট্রিটটা তোমাকে দিল, আহ তাতে তোমার মন ভরে গেল। কিংবা ধরো বন্ধুরা একসঙ্গে যখন তোমরা আড্ডা দিতে বসেছ, সেখানে হেসে কুটোপুটি হওয়া, বা বহুদিন ধরে প্ল্যান করা কিছু সেটা কিন্তু যখন ফাইনালি তুমি করে ফেলতে পারলে, সেখানেও তো পরম মানে সেই পরিতৃপ্তি। বা ধরো পরন্ত বিকেলে ছাদে উঠে সূর্যাস্ত দেখার যে আনন্দ, এইগুলোই তো প্রকৃত শান্তি আমাদের কাছে, তাই না? মানে এর চেয়ে জীবনে আমরা কি চাই? এই ছোট্ট ছোট্ট আনন্দরাই যাতে সারা জীবন আমাদেরকে ঘিরে থাকে, এটাই তো আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত, তাই না? একটা বাচ্চা যখন প্রথম হাঁটতে শেখে, তার মা বাবা হাততালি দেয়, ওই মুহূর্তটাই তাদের কাছে কত আনন্দের। কিংবা বাড়ির বড়রা আমাদের জন্মদিনে যখন দুপুরবেলা মানে ওই পঞ্চব্যঞ্জন দিয়ে খাবার সাজিয়ে দেন, পায়েস করে দেন, আড়ি সাই মানে বছরের একটা দিন কিন্তু আমাদের পায়েস দরকার, তাই না?

মানে সেই জন্মদিনের দিন পায়েস ছাড়া কিন্তু কিছুতেই হতে পারে না, এবং সেই পায়েসের গন্ধে যখন সারা বাড়ি একদম মানে ম ম করছে, সেটাই মানে কি অদ্ভুত একটা ভালো লাগা, তাই না? তবে ধরো বৃষ্টির সময় টুপটাপ যে শব্দ, মাটির গন্ধ, ভিজে জামা, একটু স্যাঁতস্যাঁতে ব্যাপার, একটু মানে বিরক্তিও থাকবে, তার মধ্যে একটা মিষ্টি একটা মানে না বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য সব কিছু মানিয়ে নেওয়া যায়, এরকম একটা ব্যাপার, সব কিছু যে আবেশ সৃষ্টি হয় সেটাতেও তো সেই ঋষি লেগে থাকে। ধরো বাবার বুকে মাথা রেখে ঘুমোতে যাওয়া, বা মায়ের কোলে মাথা রেখে মায়ের মুখে কবিতা শোনা, গান শোনা, বা ধরো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সোচ্চার হওয়া, সেখানেও তো আমাদের মান আর হুশের জয় হয়, তাই না? এইগুলো ছাড়া কি আমরা কখনো সম্পূর্ণ হতে পারতাম, নাকি জীবনের এত সূক্ষ্মতা উপলব্ধি করতে পারতাম? আসলে বন্ধু, শান্তি মানে কিন্তু শুধু বাইরের দুনিয়া নয়, শান্তি মানে নিজের ভেতরের মনটাকে বোঝা, তার যত্ন নেওয়া। যে দিনগুলোতে আমরা মানে নিজেদের ভয় রাগ দুঃখ একটু সামলে নিতে পারি, সেই দিনগুলোতে কিন্তু সত্যিকারের আমরা শান্তি পাই, তাই না? দেখো আজকের দিনে আমরা তেমনভাবে বাহ্যিক শান্তি কিন্তু খুব একটা খুঁজে পাই না, কারণ চারিদিকে ধরো ট্রাফিক জ্যামে একটু দাঁড়াতে না দাঁড়াতেই অসন্তোষ, গালাগালি, চিৎকার, নিউজ খুললেই যুদ্ধ, হিংসার খবর, সোশ্যাল মিডিয়ায় একের পর এক মানে এক একজন আরেকজনকে ছোট করছে ক্রমাগত। হ্যাঁ, মানুষের সব কিছু নিয়ে যে বক্তব্য, এত অসন্তোষ, সেই এর মাঝেই বোধহয় আমরা কোথাও হারিয়ে যাই এবং হারিয়ে যায় আমাদের শান্তি। তবু একটু সময় নিয়ে যদি আমরা ভেবে দেখি, আমরা তাহলে বুঝতে পারবো শান্তি কিন্তু আমরা যদি চোখ বুঝে নিঃশ্বাস নিয়ে সবটা আহরণ করে খুব মানে আমরা ধরেই নিই যে না, আমি আজকে ওভার রিয়্যাক্ট করবো না, আমি একটু অন্যভাবে উপলব্ধি করব, তাহলেই কিন্তু আমরা অনেকটা জিতে যাই, তাহলে কিন্তু আমরা অন্যভাবে নিজেদের ভেতরটা গোছাতে পারি। তুমি যদি বন্ধুকে মাফ করে দিতে পারো, তুমি কোনো দুস্থ মানুষকে পেট ভর্তি করে খাওয়াতে পারো কিছু, তুমি যদি অন্যদের প্রতি সমানুভূতি পোষণ করতে পারো, তুমি যদি গাছ তুলে ফেলার বদলে একটা গাছ অন্তত বাড়ির ওই একটা কোনায় কোথাও একটু পুঁততে পারো, তাহলেই কিন্তু দেখবে অনেক অনেক ভালো আছো। অনেকক্ষণ শান্তির হদিশ করলাম, তবে বন্ধু এটা তুমিও স্বীকার করবে যে সবচেয়ে বড় শান্তি বোধহয় সঙ্গীতেই লুকিয়ে আছে, সুরে আছে, তাই না? গোটা পৃথিবীকে বসে আনার মতন যদি কিছু থেকে থাকে, কারোর সাধ্য থেকে থাকে, তা বোধ হয় একমাত্র এই সঙ্গীতের আছে। তাই আর দেরি না করে চলো শুনে নিই আমাদের পরের গানটা। এই গানটা ভীষণ পছন্দের, আমাদের সকলের ভীষণ চেনা একটি গান, পরশ পাথর ব্যান্ডের থেকে তোমার জন্য থাকলো এই সুন্দর গানটা। ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুববাণী।

ভীষণ পছন্দের একটি গান, তাই না? ফিরলাম গানের পরে, তোমার সঙ্গে আজকে আছি তোমার যৌবনের বন্ধু আমি মল্লিকা, সঞ্চিতা প্রচার তরঙ্গে সুপ্রভাতের অনুষ্ঠানে। আজ আমরা শান্তি মানে পিস নিয়ে গল্প করছি। দেখো বন্ধু, আজকাল তো আমাদের হাতের মুঠোয় ফোন, মাঝে সাঝে সময় সুযোগ পেলে আমরা ফোনে মেসেজ করে থাকি বন্ধুদেরকে, লিখি যে ধরো হাই কেমন আছো বা কেমন আছিস, তাও অর্ধেক সময় ভুলেই যাই। আর সেই যদি সেই মেসেজটা কারোর কাছে যায়ও, সেটাও খুব গুটি কয় মানুষের কাছে, তাই না? কিন্তু দেখো, আমরা কিন্তু চোখে চোখ রেখে প্রাণ খুলে মানে মানুষের সঙ্গে কথা খুব একটা বলি না আজকাল, খুব কমে গেছে আমাদের সেইগুলো, তাই না? আমরা তো এইটুকুনি জিজ্ঞাসা করতেই পারি যে অপরজনের দিনটা আজকে কেমন যাচ্ছে, বা ধরো কমপ্লিমেন্ট করতে পারি তাকে যে আহ আজকে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু খুব একটা সময়েও লাগে না, আর খুব সহজেই দেখো একটা মানুষকে কিন্তু তার কিন্তু ভালো লাগতে পারে, তার কিন্তু মুখে হাসি ফোটাতে পারি আমরা, তাই না? এগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে দিনকে দিন। আমাদের তো সক্ষমতা বাড়াতে হবে, একে অন্যের প্রতি দরদি হয়ে উঠতে হবে, অন্যের সঙ্গে নিজের সব কিছু ভাগ করে নেওয়ার যে সুখ, সেটা ধরো শিক্ষাই বলো বা ধরো কোনো জিনিস বা কোনো খাবার, তার থেকে বোধ হয় বেশি শান্তি আর কোথাতেও নেই, মানে কোথাও নেই। আমার মা বলেন যে ঈশ্বর যেন হাত উল্টো করে দেওয়ার ক্ষমতা এবং মানসিকতা দেন, সেটুকুনির জন্যই প্রার্থনা করবি। আমরা ভোগের মধ্যে দিয়ে ত্যাগ করার কথা জানি, নিজের আত্মতৃপ্তি না থাকলে কখনোই কাউকে মন উজাড় করে কিছু দেওয়া যায় না, তাই নিজেকে ভালো রাখাটাও কিন্তু অবশ্য কর্তব্য। নিজের ইচ্ছেগুলো আগে পূরণ করার কিন্তু সেই দায়িত্বটা আমাদেরই। দেখো কেমন সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, তাই না? আসলে এই যে প্রাপ্তি, এই যে দেওয়ার মধ্যে এক অপরিসীম শান্তি, তা কিন্তু আমাদের এই ছোট্ট কন্ডির ভেতরে সীমাবদ্ধ নয়। পৃথিবীর অনেক বড় বড় মানুষ শান্তির জন্য লড়াই করে গেছেন। রবীন্দ্রনাথও কিন্তু শান্তির কথা বারবার মানে বলেছেন আমাদেরকে, তিনি লিখেছেন এবং সেটা আমরা সবাই জানি, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারই, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। আবার নজরুল লিখছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। অর্থাৎ শান্তি মানে কিন্তু শুধু পুরুষ বা নারীর দ্বারায় কিছু করা নয়, শান্তি মানে কিন্তু যেখানে সবাই আমরা একত্রে আছি, একসঙ্গে এগিয়ে যাচ্ছি ভালোর দিকে, মানুষ আর মানুষের মিলনেই কিন্তু আসল শান্তি। মাদার টেরেজার কাছে শান্তির মানে ছিল কিন্তু কাজ, যেটা হলো গরিব অসহায় অসুস্থদের পাশে দাঁড়ানো। মিশনারিজ অফ চ্যারিটি আর শান্তিনগরের মাধ্যমে তিনি কিন্তু প্রমাণ করেছিলেন যে দে আর চিলড্রেন অফ গড টু। 1979 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়ে কিন্তু তিনি বলেছিলেন, ইফ ইউ হ্যাভ নো পিস ইট ইজ বিকজ উই হ্যাভ ফরগটেন দ্যাট উই বিলং টু ইচ আদার। তিনি সারা জীবন ক্ষমা করার শক্তির উপর কিন্তু জোর দিয়েছেন। তার মতে ক্ষমা মানে কিন্তু ভুলে যাওয়া নয়, বরং নিজের উপর থেকে অকারণ যে বোঝা সেটা কিন্তু নামিয়ে ফেলা। একবার এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন যে মাদার হোয়াট ক্যান বি ডু টু প্রমোট ওয়ার্ল্ড পিস, তিনি মিষ্টি করে হেসে বলেছিলেন, গো হোম অ্যান্ড লাভ ইউর ফ্যামিলি। সরাসরি ছোট্ট অথচ একটা গভীর উপদেশ। বড় বড় মিছিল, স্লোগান বা বক্তৃতার আগে আমরা যদি আমাদের পরিবারে এবং কাছের মানুষকে ভালোবাসতে শিখি, তাদের কথা শুনতে পারি,

সত্যিকারের শান্তি কিন্তু ছড়িয়ে পড়বে। কারণ এই যে বিন্দু বিন্দু জল দিয়েই কিন্তু সমুদ্র তৈরি হয়, তাই না বন্ধু? মহর্ষি অরবিন্দর কথা বলতেই হয় বিষয়ে। তিনি কিন্তু ভেতরের শান্তি কথা বারবার বলেছেন এবং তিনি বলেছেন যে ভেতরের শান্তি থাকলে বাইরের পৃথিবীও কিন্তু আলোর মতন করে উজ্জ্বল হয়ে ওঠে। তার কাছে শান্তি মানে ভেতরের প্রশান্তি, অর্থাৎ নিজের মানুষের আর পরমাত্মার সঙ্গে কিন্তু একাত্ম হওয়া।

আত্মাকে মুক্ত করে। শান্তি হলো সেই পরমাত্মার কাছে ধীরে ধীরে যাওয়ার একটা সিঁড়ি। তার মতে শান্তি মানেই শক্তি, আর সেই শক্তি দিয়েই আমরা প্রেম ভ্রাতৃত্ব ছড়াতে পারি। ঈশ্বর কিন্তু আমাদের ভেতরেই আছেন, আর আমাদের ভেতরের আলোই হলো তাকে খুঁজে পাওয়ার পথ। আবার যদি আমরা রবীন্দ্রনাথের কথা বলি, তবে তার কাছে শান্তি মানে কিন্তু মানুষের মধ্যে বিভেদ না করা, বরং মানুষের জন্য ভালোবাসা, সম্মান, সহমর্মিতা রাখা। আবার যদি এদিকে দেখি যে গান্ধীজিও কিন্তু বলেছেন অহিংসার কথা, সত্যাগ্রহকে তিনি কিন্তু হাতিয়ার করে চলেছিলেন। নজরুল গিয়েছিলেন সাম্যের গান। ইতিহাসের মহামানবরা যেমন বুদ্ধ, যিশু, নেলসন ম্যান্ডেলা শান্তিকে কিন্তু ঈশ্বরের কাছে যাওয়ার সেতু ভেবেছেন। অর্থাৎ শান্তি শুধু রাজনীতিতে নয়, এটা মানুষের আধ্যাত্মিক যাত্রার মূল। অন্তরে শান্তি থাকলে কিন্তু বাইরের অশান্তি কখনোই বাধা হয়ে উঠতে পারবে না। বুদ্ধের শিক্ষা মানে ধরো, যেটা আমরা জানি যে ধৈর্য, করুণা ও সমতা, কিন্তু এইসব ছাড়া শান্তি কখনোই সম্ভব নয়। তাই সন্তম শিবম অদ্বৈতম এই বাক্যটা কিন্তু আমাদের মনে রাখা অত্যন্ত দরকার। এর মানে হল শান্তিই পরম সত্য, শান্তিতেই হলো পরমাত্মার সঙ্গে আমাদের মিলন। শান্তি আসলে এতটাই সহজ, আমরা ভুলেই যাই। আসলে আমরা জটিল করে ফেলি বলেই শান্তি আমাদের হাতছাড়া হয়। না, তাকে আর হাতছাড়া করব না, আর কিভাবে তাকে আবার আমাদের আসরে ফিরিয়ে আনবো? গানের মাধ্যমে, ঠিক ধরেছ। আমাদের ভীষণ পছন্দের শিল্পী অরিজিৎ সিং এর কণ্ঠে তোমার জন্য থাকলো এই সুন্দর গানটা। ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুববাণী।

পিস মানে শান্তি নিয়ে গল্প করছি। দেখো বন্ধু, আমাদের মধ্যে মানে বিশ্বস্তরে আর কি শান্তি বজায় রাখতে কিন্তু বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ সংস্থা ক্রমাগত কাজ করে চলেছে, যেমন ইউনাইটেড নেশনস, ইউনিসেফ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর রেড ক্রস। এরা কিন্তু যুদ্ধ কমানো, মানুষের অধিকার রক্ষা করা আর দুর্যোগে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এবং তার মধ্যে দিয়ে কিন্তু শান্তির বার্তা সর্বত্র ছড়িয়ে দেয়। তবে এটা তো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে হলো, আমরা যদি নিজেদের কথা মানে নিজেদের মধ্যে শান্তি কি মানে বজায় রাখতে চাই সেইটা নিয়ে যদি তোমাকে কয়েকটা টিপস দিই, তুমি বলবে হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু তবুও আমি বলবো যে বন্ধু হিসেবে আবার একটু মনে করিয়ে দিলাম না হয়। দেখো, প্রথমেই আমরা কিন্তু দিন শুরু করতে পারি কৃতজ্ঞতার মাধ্যমে। সকালে উঠে যে কোনো তিনটে ছোট্ট জিনিসের জন্য ধন্যবাদ জানাও, যেমন মাথার উপরে ছাদ, সকালের আলো, পাশে প্রিয়জন ইত্যাদি। তারপর ধরো 5 মিনিট চুপ করে বসো, বসে শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শোনো, এটা কিন্তু ধীরে ধীরে আমাদের মনকে কন্ট্রোল করে। তারপর ধরো কাউকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাও, সিন্স লাফটার ইজ কন্টিজিয়াস, তাই দেখবে যখনই তুমি হেসে কাউকে কিছু জানাবে সেও হাসতে বাধ্য। সহজ সরল জীবন বেছে নাও, খাওয়ার সময় শুধু খাও, কথা বলার সময় শুধু নিজের কথা ক্রমাগত না বলে অন্যের কথাও ভালো করে শোনো। প্রতিদিন শান্তির জন্য কিছু ছোট মানে কোনো বই পড়ো বা ধরো কোনো কথা শোনো বা কিছু গান শোনো, তোমার পছন্দের তুমি যা যা করতে ভালোবাসো সারাদিনে অন্তত একটা সময় রাখো যেখানে তুমি সেই কাজটা করতে পারছো। আর মাঝে সাঝে অল্প বিস্তার দান করো, তোমার যা সামর্থ্য সেটা দিয়েই, সময়, ভালোবাসা বা সাহায্য, উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন। প্রকৃতির সঙ্গে একাত্ম হও, গাছপালা, পাখি, বাতাসের শব্দ শোনো, তাদের মধ্যে হারিয়ে যাও এবং পারলে সকালবেলা খালি পা একটু ঘাসের উপরে হেঁটে এসো, দেখবে মন ভালো হতে বাধ্য। আর রাতে শোবার আগে সারাদিনে ঘটে যাওয়া যা সব ঘটনা হলো তাদের সব থেকে ভালো যে তিনটে হয়েছে সেই তিনটে কিন্তু লিখে রাখতে পারো। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ক্ষমা করতে শেখা। আমি কিন্তু ভুলে যেতে বলছি না, ছেড়ে আসতে বলছি, বোঝা নামিয়ে দিতে বলছি। এমনটা করলে দেখবে তুমি সত্যি অনেক ভালো আছো। ভালোবাসা আর ক্ষমার থেকে বড় ওষুধ বোধ হয় পৃথিবীতে আর কিচ্ছু নেই। তাই অনেক বড় বড় কিছু করার আগে, কাউকে তাক লাগিয়ে দেওয়ার আগে নিজের ভেতরটাই ধীরে ধীরে যদি আমরা একটু পাল্টাতে পারি, দেখব আমরা অনেক আগের থেকে অনেক অনেক ভালো আছি। এর সঙ্গে ধ্যান করো, প্রার্থনা করো, সহনশীলতা বাড়াও, সহযোগিতা বাড়াও, সমানুভূতি বাড়াও। আমাদের লক্ষ্য যেন হয় অসতোমা সদ্গমায়া, তমসোমা জ্যোতির্গময়া, মৃত্যুর্মা অমৃতঙ্গময়া, মানে আমরা যেন সত্য কোথা থেকে, অসত্য থেকে সত্যের পথে এগিয়ে যেতে পারি, অন্ধকার থেকে আলোর পথে রওনা হতে পারি, মৃত্যু থেকে অমৃতে বিলীন হতে পারি। পরমাত্মা আমাদের সকলের মঙ্গল করুন। দেখো, প্রত্যেকবার কথা বলতে বলতে সময়ের খেয়াল হারিয়ে যাই, আপাতত আজকে তোমার সঙ্গে সুপ্রভাতের অনুষ্ঠানে ছিলাম মল্লিকা, সকাল 7:00 আর এরপরে সকাল 11:00 থেকে 12:00 তোমার সঙ্গে থাকবে যুববাণীর আরও 2 বন্ধু স্বাগত এবং মৌলি, 21শে সাহিত্য নিয়ে। তারপরে বেলা 12:00 থেকে 12:30 পর্যন্ত থাকবে আরেক বন্ধু ঋত্বিক, পেশার সন্ধানে। তারপর গীতাঞ্জলি প্রচারতরঙ্গে আবার বিকেল 5:30 আরেক বন্ধু তৃষিতা চলে আসবে সুরের ক্যানভাস নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো বন্ধু, সুস্থ থেকো, আনন্দে থেকো, কান রেখো রেডিওতে, মন রেখো খোলা। যেতে যেতে তোমার জন্য একটা মিষ্টি গান রেখে যাচ্ছি ক্যাকটাস ব্যান্ডের তরফ থেকে, শুনতে থাকো যুববাণী। টাটা।

যতবার এই গানটা শুনি ততবার কোথায় একটা হারিয়ে যাই। আপাতত ফিরে আসতে হবে স্টুডিওতে, কারণ আজকে তোমার সঙ্গে আমি গল্প করছি, আর আজ তোমার সঙ্গে আছি তোমার যুববাণীর বন্ধু আমি মল্লিকা, সঞ্জিতা প্রচার তরঙ্গের সুপ্রভাতের অনুষ্ঠানে। আজ আমরা কিন্তু

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে নজরুল গীতি, শিল্পী সুদক্ষিণা বসু।

0: এতক্ষণ সুদক্ষিণা বসুর কণ্ঠে শুনছিলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।

0: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন লোকগীতি, শিল্পী দেবাশিস রায়। শিল্পীর কণ্ঠে শুনবেন প্রচলিত লোকগীতি।

এতক্ষণ প্রচলিত লোকগীতি শুনছিলেন দেবাশিস রায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

এখন শুনবেন গিটারে লঘু সুর, রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনাচ্ছেন গীতা দেব।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেওয়ার কথা। রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য জুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপি এই প্রথম সরকার গঠন করেছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহ ঐতিহাসিক।
1: এটা প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মীর কাছে অত্যন্ত আনন্দের বিষয়। যারা বিজেপি করেছেন, যারা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের কাছে উল্লেখযোগ্য দিন। নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এতদিন পর্যন্ত শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তক সহ বিভিন্ন জায়গায় প্রাপ্ত করে রাখা, আর যে শ্যামাপ্রসাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শ্যামাপ্রসাদ চর্চিত হচ্ছেন, তার ভূমিকা পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে তার অবদান, এবং এই প্রজন্ম বুঝতে পারছে যে আজকে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন, তার একমাত্র কারণ ডক্টর শ্যামাপ্রসাদ।
0: সর্বভারতীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ শাখা আগামীকাল সল্টলেকের এসএসসিতে এই উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজ্যে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে রাজ্য সরকার বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সোশ্যাল মিডিয়া বার্তায় বলেছেন, রাজ্য সরকার নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, এটি তারই অঙ্ক। মেধা এবং যোগ্যতায় চাকরি পাবার একমাত্র মাপকাঠি হবে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সরকারের আমলে রাজ্যে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছিল বলে মন্তব্য করেছেন শ্রী অধিকারী। এদিকে ইএসআই অধিকর্তা তন্ময় চক্রবর্তীকে গণশিক্ষা সম্প্রসারণ এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তরের সচিব করা হয়েছে। পাশাপাশি তাকে স্কুল শিক্ষা দপ্তরের বিভাগীয় সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় প্রকল্পে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে, তার যথাযথ তদন্ত হবে বলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। গতকাল খড়গপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, সেবাশ্রয় প্রকল্পে হাতুড়ে ডাক্তার এমনকি আয়ুষ চিকিৎসকদেরও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে দেখানো হয়েছিল।
2: আমাদের সন্দেহ আছে, সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যে যে ডাক্তার এসেছিল, কোনোটাই সঠিক নয়। আমাদের আশঙ্কা, সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে, স্বাস্থ্য দপ্তর স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। যারা যারা অনাচার অবিচার করেছে, স্বাস্থ্য আধিকারিক হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, প্রশাসনিক আধিকারিক হোক, পুলিশ আধিকারিক হোক, সঠিক জায়গায় সঠিক বিচার হবে।
0: টি-20 ইথানল ব্যবহারে গাড়ির ইঞ্জিনে কোনো প্রতিকূল প্রভাব পড়ে না বলে ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরাম দাবি করেছে। গতকাল কলকাতায় পেট্রোলে ই-20 ইথানলের ব্যবহার এবং যানবাহনের উপরের প্রভাব সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে একটি সাংবাদিক বৈঠকে ফোরামের রাজ্য সচিব কুশল বাজরিয়া একথা জানান।
3: ये आपको आश्वस्त करना चाहते हैं कि E20 फ्यूल जो है पेट्रोल, वो सेफ प्रोडक्ट है। जो हमारी व्हीकल्स अभी रस्ते पे हैं, जो E20 कंप्लायंट हैं या जो उससे थोड़ी सी पहले भी बनी हुई हैं, ऐसा कोई कारण नहीं है ये सोचने के लिए कि E20 फ्यूल डालने से आपकी गाड़ी की इंजन में कोई बहुत एडवर्स इफेक्ट आएगा या बहुत सिग्निफिकेंट माइलेज कमाएगी। E20 फ्यूल बाकायदा सारी टेस्टिंग करने के बाद लॉन्च की हुई प्रोडक्ट है और बहुत जिम्मेदारी से तेल कंपनियां उसको हमारे मार्फत से कंज्यूमर्स को सप्लाई कर रही हैं। और आप निश्चिंत होकर इस प्रोडक्ट को यूज़ करिए, जो देश के विकास के लिए है, इट इज़ अ ग्रीनर फ्यूल।
0: পুরুলিয়ার মানবাজারে বাসের ভেতর থেকে খালাসি দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সন্তু মাহাতো নামে ওই ব্যক্তির বাড়ি মানবাজার থানার কুড়ুকতুপা গ্রামে। এদিন ভোরে চালক বাসের ভেতরে তার দেহটি দেখতে পান। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক ফসলা ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামীকাল থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্রে চড়াই আটকে পড়া একটি ট্রলার থেকে 7 মৎস্যজীবীকে নিরাপদে উদ্ধার করেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গতকাল তাদের মৎস্যবন্দরে ফিরিয়ে আনা হয়। জানা গেছে, এফবি মা কালী নামে ট্রলারটি ফ্রেজারগঞ্জের লাটিমের চরের কাছে

0: চড়াতে আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী কিশোর কুমার।

অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন বৃন্দগান শিক্ষার অনুষ্ঠান। আর শুনবেন একটি উড়িয়া গীত, গীতিকার কে সি পানিগ্রাহী।

0: तो अब यह गाना तो आपने सीख लिया, इसे याद रखना, भूलना नहीं। यह गाना तुम भी गाओ, अपने भाई बहनों से गवाओ तथा स्कूल में भी गाओ। नमस्कार।
1: এরকম বৃন্দগান শিক্ষার অনুষ্ঠান শুনছিলেন। আজ শুনলেন একটি উড়িয়া গীত, গীতিকার কে সি পানিগ্রাহী। আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটি রুমা গুহ ঠাকুর রচিত ও সহশিল্পীদের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন দেশাত্মবোধক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনলেন শরৎ, রাগ লঙ্কা দহন সারঙ্গ ও ভীম পলাশের রাগে। বাজিয়ে শুনলেন শিল্পী শায়ক বড়ুয়া। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অশোক মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরে।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত বনানী চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে। পরবর্তী অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন থেকে আইসিসি ওমেন টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট এর ফাইনাল ম্যাচের ধারা বিবরণী শুনবেন সরাসরি দিল্লি কেন্দ্র থেকেও স্টুডিওর অনুষ্ঠান শুনবেন নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় প্রীতি মোরারকা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়তা প্রচার তরঙ্গের মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এছাড়াও অনুষ্ঠান শুনতে পাবেন নিউজ অন এআইআর অ্যাপে। খেলার সম্প্রসারণ শোনা যাচ্ছে ট্রান্সমিটারে।

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 8টা বেজে 1 মিনিট হয়ে 38 সেকেন্ড। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথমে শুনবেন 1946-এ রিলিজ হওয়া হিন্দি ফিল্ম কৃষ্ণলীলা থেকে প্রথম গানটি, শিল্পী কানন দেবীর কণ্ঠে।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে শুনবেন উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের ডুয়েটে পরবর্তী ফিল্ম সূর্যবংশী থেকে পরের গানটি।

0: এখন শুনবেন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর, পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে ব্রাজিল নরওয়ের মুখোমুখি হবে। আগামীকাল ভোরে অন্য ম্যাচে মেক্সিকো ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। লর্ডসে আজ আইসিসির মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসি বিস্তারিত খবরে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: ফিফা ফুটবলে বিশ্বকাপে আজ রাতে রাউন্ড অফ 16 ম্যাচে ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার খেলবেন কিনা তা নিশ্চিত নয়। এর পাশাপাশি লুকাস পাকেতা ও রাফিনহার চোট রয়েছে এবং ক্যাসেমিরোর খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে। নরওয়ে 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16 উঠেছে। আগামীকাল মেক্সিকো সিটি স্টেডিয়ামে এই পর্বে অপর ম্যাচে মেক্সিকো ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় ভোর 5:30। এদিকে ফ্রান্স ও মরক্কো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। গতরাতে রাউন্ড অফ 16 খেলায় ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দিয়েছে। ফ্রান্সের হয়ে পেনাল্টি থেকে 70 মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপে। এই গোল করে এমবাপে চলতি বিশ্বকাপে গোল সংখ্যা নিরিখে আর্জেন্টিনার তারকা ফুটবলার নিওলেন মেসির সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে উঠে এসেছেন। চলতি বিশ্বকাপে উভয়েরই গোল সংখ্যা 7। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। মরক্কোর হয়ে 50 ও 82 মিনিটে জোড়া গোল করেন আজেদিন উনাহি ও দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে 1টি গোলে গোল করেন সোফিয়ান রহিমি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। লর্ডসে আজ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। ইংল্যান্ড ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে এক ওভারে কোনো উইকেট না হারিয়ে 7 রান করেছে। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত। অস্ট্রেলিয়া সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে এবং ইংল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। এই নিয়ে চতুর্থবার মহিলাদের টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল। অস্ট্রেলিয়ার কাছে 7ম বার ও ইংল্যান্ডের কাছে 2য়বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি রয়েছে। ওল্ড ট্রাফোর্ডে গতকাল 5 ম্যাচের টি-20 সিরিজের 2য় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে করেছিল 190 রান। ঈশান কিশান 49, অভিষেক শর্মা 43 রান করেন। জবাবে জেকব বেথেলের অপরাজিত 76 রানের সুবাদে ইংল্যান্ড 1 ওভার বাকি থাকতেই 6 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এর ফলে ইংল্যান্ড সিরিজে 1-0 এগিয়ে গেল। উল্লেখ্য, বুধবার চেস্টার লেস্ট্রিটে সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তৃতীয় ম্যাচটি হবে ট্রেন্ট ব্রিজে আগামী মঙ্গলবার। এদিকে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই ম্যাচে ভারতীয় দলে অভিষেক হয়েছে বাঁহাতি ব্যাটার বৈভব সূর্যবংশীর। মাত্র 15 বছর 3 মাস 9 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার কৃতিত্ব অর্জন করেছেন বৈভব। মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আজ রাউন্ড অফ 16 ম্যাচে চতুর্থ বাছায় পেগুলা দেশেরই ইভা জাভিচকে 4-6, 6-3, 6-1 সেটে হারিয়ে শেষ 8-এ পৌঁছেছেন। এই পর্বে অপর ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা দেশেরই বারবোরা ক্রেসিকোভার মুখোমুখি হয়েছেন। প্রথম সেট মুচোভা 7-5 জিতে নিয়েছেন। দ্বিতীয় সেটের খেলা চলছে। পুরুষদের সিঙ্গলসে রাউন্ড অফ 16 ম্যাচে সার্বিয়ার নোভাক জোকোভিচ রোমান সেফুলিনের মুখোমুখি হয়েছেন। প্রথম 2 সেট জোকোভিচ 7-6, 6-3 জিতে নিয়েছেন। তৃতীয় সেটের খেলা চলছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লিতে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল উদ্যোগের 80তম সংস্করণে অংশগ্রহণ করেন। শারীরিকভাবে সক্রিয় জীবনযাত্রার দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই এই অভিযান। মন্ত্রী বলেন, সাইকেল চালানো আমাদের হৃদযন্ত্র, শরীর এবং মনকে সুস্থ রাখতে সাহায্য করে। সাইকেল চালানোর বিভিন্ন স্বাস্থ্যগত উপকারের কথাও তিনি উল্লেখ করেন।
1: साइकिलिंग हार्ट को ठीक रखता है और बॉडी को भी फिट रखता है, सोल को भी ठीक रखने का काम करता है। एक साइकिलिंग से पॉल्यूशन का सोल्यूशन होता है, अपने स्वयं को फिट रखती है। साइकिलिंग ही ट्रैफिक का भी समाधान है, क्यों न हम साइकिलिंग करके विकसित भारत के प्रधानमंत्री जी के स्वप्न के साथ चले, यही आज आप सबसे अपेक्षा है।
0: দাবায় ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা এবং ইরানিয়া বংশোদ্ভূত ফরাসি গ্র্যান্ডমাস্টার আলী রেজা ফিরোজা গ্র্যান্ড চেস ট্যুরের সুপার র্যাপিড অ্যান্ড ব্লিজ প্রতিযোগিতার র্যাপিড বিভাগে যুগ্মভাবে বিজয়ী হয়েছেন। ব্লিজ বিভাগে 13 রাউন্ডের শেষে আলী রেজা ফিরোজা 21.5 পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছেন। খেলার খবর শেষ হল, এর পরের খবর রাত 10:00।
2: সঞ্চিত প্রচার তরঙ্গে এখন শুনবেন নানা রঙের গান। প্রথমে শুনবেন আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন আধুনিক গান, শুনলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী গানের শিল্পী মান্না দে।

0: শুনলেন আধুনিক গান শিল্পী মান্নাদের কণ্ঠে। পরবর্তী আধুনিক গানের শিল্পী কিশোর কুমার।
1: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি?

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন শুনবেন বিশেষ আলোচনা ভিত্তিক অনুষ্ঠান স্পটলাইট। আকাশবাণী আজকের স্পটলাইট অনুষ্ঠানে আমরা আলোচনা করব বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে। আজকের আলোচনায় অংশ নিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ নরেন্দ্র তানেজা এবং সঞ্চালনে আছেন দীক্ষা সাক্সেনা। সঞ্চালক দীক্ষা সাক্সেনা বলেন, পশ্চিম এশিয়া জুড়ে সাম্প্রতিক সংঘর্ষে গোটা বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে তৈলবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় ভূ রাজনৈতিক স্নায়ুর চাপ আরও বৃদ্ধি পেয়েছে। ভারত জ্বালানি তেল ও গ্যাস সরবরাহে বিশ্বের অন্যতম বৃহত্তর আমদানিকারক দেশ হিসাবে এবং ভারতকে এক অদ্ভুত ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। ভারত বাইরের যাবতীয় বাধা সামলে দেশের নাগরিকদের তেল ও গ্যাস সরবরাহে কোনো রকম বিঘ্ন ঘটায়নি। এমনকি দেশের ক্রেতারা জ্বালানি তেল ও গ্যাস কিনতে বাড়তি খরচও করেননি। সরকার এ ব্যাপারে নির্দিষ্ট সময় একাধিক পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। আজকের স্পটলাইট অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ নরেন্দ্র তানেজা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। আকাশবাণী স্টুডিওয় আপনাকে স্বাগত নরেন্দ্রজি। বিশেষজ্ঞ তানেজা বলেন, ধন্যবাদ দীক্ষাজি। সঞ্চালক দীক্ষা সাক্সেনা বলেন, মাননীয় তানেজাজি, প্রথমেই আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। সম্প্রতি পশ্চিম এশিয়ার সংকট শুধু ভারত নয়, গোটা বিশ্বকে গ্রাস করেছে। জ্বালানি সরবরাহ শৃঙ্খলে অভূতপূর্ব বিঘ্ন ঘটেছে। আপনি আমাদের শ্রোতাদের বলুন, কিভাবে এই জ্বালানি সরবরাহ শুধু ভারত নয় গোটা বিশ্বের পরিবর্তন ঘটিয়েছে। নরেন্দ্র তানেজা বলেন, আপনি যদি গোটা বিশ্বের দিকে তাকান তাহলে দেখবেন পৃথিবীর 80% দেশ জ্বালানি ঘাটতির মধ্যে রয়েছে। তার মানে বিশ্বের অধিকাংশ দেশেই জ্বালানি তেল ও গ্যাস আমদানির ওপর নির্ভরশীল, তারা তেল ও গ্যাস আমদানি করে। এছাড়া শক্তির অন্যান্য উৎসের ওপরেও নির্ভরশীল। অবশ্য বিশ্বের কিছু দেশ পর্যাপ্ত জ্বালানি ভাণ্ডার মজুদ আছে, সৌদি আরব এবং রাশিয়া তার অন্যতম। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও অন্যান্য কয়েকটি দেশের জ্বালানি তেল ও গ্যাসের কোনো অভাব নেই। কিন্তু একই সময় আমরা দেখতে পাচ্ছি ভারত, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য দেশ পেট্রোল, ডিজেল, তেল ও গ্যাসের আমদানির ওপর নির্ভরশীল। এর ফলে পশ্চিম এশিয়ার সংকট গোটা বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করেছে। এর থেকে বাদ যায়নি ভারত, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান। এছাড়াও ক্ষুদ্র অর্থনীতির দেশ যেমন বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা সহ অধিকাংশ দেশই এই সংকটে প্রভাবিত হয়েছে। এর ফলে দেশগুলির সাধারণ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন ঘটেছে। উন্নত দেশগুলি এই পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও দক্ষিণী বিশ্বে তার বিরূপ প্রভাব পড়েছে। আমাদের দেশের রাজনীতিবিদ, কূটনীতিবিদ, নীতি নির্ধারণকারী এবং কোম্পানিগুলো সুষ্ঠুভাবে পরিস্থিতির মোকাবিলা করেছে, 24 ঘন্টা কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। তাদের সিদ্ধান্ত দেশের গ্রাহকদের অত্যন্ত কাজে নিয়েছে। পশ্চিম এশিয়ার চরম সংকট সত্ত্বেও দেশের মানুষের জীবনে তার কোনো প্রভাব পড়েনি। দেশের গৃহস্থ মানুষের এলপিজি বা জ্বালানি তেল পেতে এই সময় তেমন একটা বেগ পেতে হয়নি। জ্বালানি তেলের দাম

পারলেও অর্থনীতিতে তার প্রভাব পড়তে বাধ্য। এই সময় দেশের তেল কোম্পানি সরকার সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার মোকাবিলা করেছে। দেখা গেছে সরকার শুধু প্রাচ্যের ওপর নির্ভরশীল না হয়ে তার বাইরে লাতিন আমেরিকা, পশ্চিম ইউরোপের ওপরেও নির্ভর করেছে। কাজেই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা তেলের ঘাটতি এই দেশগুলি থেকে আনায় সমস্যা অনেকটাই মিটেছে। আমরা জানি মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকেই ভারত রান্নার গ্যাস এলপিজির অধিকাংশ আমদানি করে, কিন্তু সেই সময় পরিস্থিতি জটিল হওয়ায় মিশর, এমনকি নরওয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ব্রাজিল, অ্যাঙ্গোলা, নাইজেরিয়ার সাহায্য নিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের উদ্যোগের ত্রুটি ছিল না। সাধারণ গ্রাহকদের নিরাপত্তার দিতে সরকার অন্তঃশুল্কে 10 টাকার ছাড় দিয়েছে। পেট্রোল ডিজেলের দাম দীর্ঘ 4 বছর পর সরকার বাড়াতে বাধ্য হয়েছে, কারণ আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির জন্য এছাড়া সরকারের কাছে কোনো পথ খোলা ছিল না। মধ্যপ্রাচ্যের সংকটে গোটা বিশ্ব বিপন্ন বোধ করছে। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান সহ অন্যান্য বেশ কয়েকটি দেশে পরিস্থিতি চরম আকার ধারণ করে। রেশনিংয়ের মাধ্যমে তেল বণ্টন করা হয়েছে। আমি মনে করি ভারত সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপের ফলে সাধারণ মানুষ এই জ্বালানি সংকট থেকে মুক্ত হতে পেরেছে। সঞ্চালক দীক্ষা সাক্সেনা বলেন, আপনি কি মনে করেন মধ্যপ্রাচ্যের সংকটের থেকে ভারত অনেক কিছু শিক্ষা নিয়েছে? কারণ এলপিজি নির্ভরতা থেকে ভারতকে আগামী দিনে বিকল্প খুঁজতেই হবে। আপনি কি বলেন? নরেন্দ্র তানেজা বলেন, অবশ্যই সরকারকে এ ব্যাপারে তো উদ্যোগ নিতেই হবে, কারণ গত 10 বছরে সাধারণ মানুষের কাছে এলপিজি সহজলভ্য করে তুলতে সরকার লাগাতার চেষ্টা চালিয়েছে। 2014 সালের আগে যেখানে এলপিজি সিলিন্ডার খুব কম সংখ্যক মানুষের কাছে সহজলভ্য ছিল, এখন 34 থেকে 35 কোটি মানুষের বাড়িতে এলপিজি পৌঁছে গেছে। আগামী দিনে এই পরিস্থিতি আরও উন্নত হবে বলে আমি মনে করি। কাজেই একটা তো প্রশ্ন উঠবেই, এলপিজির বিকল্প উৎস কী হতে পারে? আমি মনে করি আগামী 15-20 বছরের মধ্যে রান্নার কাজে সৌরশক্তির ব্যবহার খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে তার থেকে তৈরি বিদ্যুৎ বা রুফটপ ইলেকট্রিসিটি এখন রান্নাঘর পর্যন্ত পৌঁছে যাবে। তবে আমাদের একটু সময় দিতে হবে। যেভাবে এলপিজি সিলিন্ডার সরবরাহে পরিকাঠামোর উন্নয়ন করা হয়েছে, সেই রকমভাবেই সৌরশক্তির ব্যবহার ঘরে ঘরে পৌঁছে যাবে। এই গ্যাস দূষণমুক্ত, পরিবেশ বান্ধব এবং তাই সুস্বাস্থ্যের পক্ষে সহায়ক বলে আমি মনে করি। সঞ্চালক দীক্ষা সাক্সেনা বলেন, তানেজাজি, আপনি একটু আগে হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির কথা বলেছেন। আমাদের অসামরিক বিমান শিল্পের ওপর এর কি প্রভাব পড়তে পারে? আপনি কি মনে করেন এর ফলে দেশের আন্তর্জাতিক ভ্রমণকারীরা কি কিছুটা স্বস্তি পাবেন? জ্বালানি বিশেষজ্ঞ নরেন্দ্র তানেজাজি বলেন, আপনি দেখুন, যুদ্ধ পরিস্থিতির জন্যই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হয়েছিল, কারণ ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তেল সরবরাহে বিঘ্ন ঘটাতে অস্ত্রের প্রয়োগ করেছে এবং এর ফলে অনিবার্যভাবে মূল্যবৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি ছিল অস্বাভাবিক। চাহিদা ও সরবরাহের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল পিছু $62 থেকে $63 বেশি হওয়া উচিত নয়। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকায় কৃত্রিম ঘাটতি সৃষ্টি হয়েছে। দেশীয় বাজারে স্বাভাবিকভাবেই মূল্যবৃদ্ধি ঘটে, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পাশাপাশি সাধারণ মানুষও স্বস্তির নিঃশ্বাস ফেলবে। বিশেষ করে অসামরিক বিমান পরিবহনে গতি আসবে। আগামী দিনে উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ আসলে সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধি পাবে এবং অসামরিক বিমান শিল্পে গতি আনবে। সঞ্চালক দীক্ষা সাক্সেনা বলেন, তানেজাজি, মধ্যপ্রাচ্যে সংকটের প্রেক্ষিতে আমাদের দেশের জ্বালানি পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নরেন্দ্র তানেজা বলেন, আপনাকেও ধন্যবাদ দীক্ষাজি। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আমরা শুনলাম বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনার সম্প্রচার। এতে অংশ নিয়েছিলেন জ্বালানি বিশেষজ্ঞ নরেন্দ্র তানেজা এবং সঞ্চালক দীক্ষা সাক্সেনা।
স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা।

সার তরঙ্গে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত এআইআর এনএসডি টকস অ্যাট দ্য রেট gmail.com অথবা 9289-094-044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনাদের মতামত জানানো যাবে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এখন শুনবেন পরবর্তী অনুষ্ঠানের সময়সূচি সম্পর্কে। 8:45 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে সমাচার সন্ধ্যা, 9:00 নিউজ এট 9 এবং 9:16 স্পটলাইট।

9:30 ন্যাশনাল প্রোগ্রাম অফ ফিচার্স ইন হিন্দি এবং 10:00 নিউজ ইন বেঙ্গলি, 10:10 বিশ্ব দর্পণ, 10:20 ওয়ার্ল্ড নিউজ।

দশটা বেজে তিরিশ মিনিটে শুনবেন ওয়েস্টার্ন মিউজিক উইথ আ সং, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। এগারোটায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, এগারোটা পাঁচে নিউজ ইন ইংলিশ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জি রামজি প্রকল্পের জন্য 25,000 কোটি টাকা সহায়তা অনুমোদন করেছেন। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাস ব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন ইন্দোনেশিয়া সফরে এই অনুষ্ঠানের সূচনা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের আরও কয়েকটি এলাকায় সক্রিয় হয়েছে। মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা সংকেত। বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1:30টায় ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। লর্ডসে টি-20 মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 151 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রী সিং আজ এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকা সহায়তা অনুমোদন করেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এমজি নারেগার উত্তরসূরি হিসেবে ভিবিজি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এমজি NREGA বাস্তবায়নে 3 বছরের বেশি সময় লেগেছিল, অথচ ভিবিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে।
1: মনরেগা কো পুরে দেশ মে লাগু করনে মে 3 সাল লগে থে, লেকিন মুঝে আপ সব পর গর্ব হ্যায়। 1 সাল 2 সাল নহীঁ, পহলে দিন হি বিকশিত ভারত জি রামজি যোজনা 1 সাথ পুরে দেশ মে লাগু হো গই।

0: 100 दिन नहीं, अब 125 दिन रोजगार, 5 साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 2,86,000 पंचायतों में ठीक से लग गई तो गांव संपूर्ण विकसित हो जाएंगे, समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा।
1: শ্রী চৌহান জানান, বিকশিত ভারতের লক্ষ্যকে ত্বরান্বিত করতে আগামী 5 বছরে এই আইনের আওতায় 2,86,000 পঞ্চায়েত এলাকায় 7,05,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ শিবপুরীতে একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রায় 2,500 কোটি টাকা বিনিয়োগে আদানি গোষ্ঠী এই জাতীয় সড়ক 27-এর পাশে পলিগ্রামে এই কারখানাটি নির্মাণ করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শিবপুরীর ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। তিনি একে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই প্রকল্পটি সংশ্লিষ্ট জেলাকে শিল্প উন্নয়ন, প্রতিরক্ষা উৎপাদন এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যের সঙ্গে যুক্ত করবে। শিবপুরীর কঠোর পরিশ্রমী তরুণদের তৈরি অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলবে বলে শ্রী সিন্ধিয়া উল্লেখ করেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আদানি গোষ্ঠীর অধিকর্তা জিৎ আদানি জানান যে 2030 সালের মধ্যে তাদের গোষ্ঠী মধ্যপ্রদেশে 1,20,000 কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুদেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী একথা জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলি পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ সুবিধাগুলি নিয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য তাকে ধন্যবাদ জানান। ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টি প্রার্থনায় যোগ দিতে সেদেশের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতৃত্ব আজ তেহরানে সমবেত হন। খামেনির তিন পুত্রের পাশাপাশি রাষ্ট্রপতি পেজেশকিয়ান, পার্লামেন্টের অধ্যক্ষ ও সিনিয়র কমান্ডারদের তেহরানের গ্র্যান্ড মোসল্লায় প্রার্থনায় অংশ নিতে দেখা যায়। তবে খামেনির উত্তরসূরি মাজতোবা খামেনিকে সেখানে দেখা যায়নি। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন হামলায় খামেনির মৃত্যুর পর তার পুত্র মাজতোবা উত্তরসূরি হলেও তার দীর্ঘ অনুপস্থিতি নানা জল্পনা সৃষ্টি করেছে। খামেনিকে 9 জুলাই পবিত্র মাসাদ শহরে সমাহিত করা হবে। তারপর 40 দিন ধরে জাতীয় শোক পালিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD গুজরাট, কচ্ছ, কোঙ্কন, গোয়া, মুম্বাই ও মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টি ও কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান

0: রাজস্থান, কর্ণাটক ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আইএমডি জানিয়েছে আগামী দু তিন দিন দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও চণ্ডীগড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মারাঠওয়াড়া, দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তর মধ্য কর্ণাটক এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টি অব্যাহত থাকায় সাধারণ জনজীবন ব্যাহত। রায়গড় জেলায় খোলোলির কাছে আদর্শী জলপ্রপাতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় পুলিশ 10-12 জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে। বর্ষাকালে নদী, জলপ্রপাত ও অন্যান্য জলাশয় থেকে দূরে থাকার জন্য কর্তৃপক্ষ জনসাধারণকে পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছনোর পরে তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সবশেষে সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানান, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলি নিয়ে অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবারের অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার খেলবেন কিনা তা নিশ্চিত নয়। নরওয়ে 1998 সালের পরেই প্রথম রাউন্ড অফ 16-এ উঠেছে। অন্যদিকে গতরাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। লর্ডসে আজ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সামনে 151 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 150 রান করেছে। শেষ পাওয়া খবরে অস্ট্রেলিয়া 3 ওভার 1 বলে 1 উইকেটে 30 রান করেছে। উল্লেখ্য, দুদলই টুর্নামেন্টে অপরাজিত। এই নিয়ে চতুর্থবার মহিলাদের টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হল এই দুই দল। শেষ করার আগে খবরের বিশেষ।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে আশুতোষ। মুখ্য সমাচার। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर पश्चिम एशिया की यात्रा पर दोहा के कतर में प्रधानमंत्री मोहम्मद बिन अब्दुल रहमान बिन जसीम अस्सानी से मुलाकात की। ओपेक प्लस बाजार स्थिरता में सहयोग के लिए अगस्त से प्रतिदिन 188,000 बैरल तेल उत्पादन बढ़ाने पर सहमत। भारत कल से स्विट्जरलैंड के जिनेवा में उपभोक्ता संरक्षण कानून और नीति पर अंतर सरकारी विशेषज्ञ समूह के 9वें सत्र की अध्यक्षता करेगा। टी-20 क्रिकेट विश्व कप के फाइनल में लॉर्ड्स में इंग्लैंड ने ऑस्ट्रेलिया को 151 रन का लक्ष्य दिया और फीफा फुटबॉल विश्व कप के राउंड ऑफ 16 में आज रात नॉर्वे का सामना ब्राजील से। अब समय। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने आज कतर, बहरीन, कुवैत और ओमान सहित पश्चिम एशिया की अपनी आधिकारिक यात्रा शुरू की। यात्रा के पहले चरण में डॉ. जयशंकर दोहा पहुंचे, जहां उन्होंने कतर के प्रधानमंत्री और विदेश मंत्री मोहम्मद बिन अब्दुल रहमान बिन जासिम अस्सानी से मुलाकात की।
2: दोनों नेताओं ने द्विपक्षीय सहयोग के विभिन्न पहलुओं, विशेष रूप से ऊर्जा, व्यापार, निवेश, संपर्क, सुरक्षा और जन संबंधों की समीक्षा की। सोशल मीडिया पोस्ट में विदेश मंत्री ने कहा कि उन्होंने रणनीतिक साझेदारी को और गहरा करने के नए अवसरों पर विचार विमर्श किया। डॉक्टर जयशंकर ने भारतीय समुदाय की सुरक्षा तथा कल्याण सुनिश्चित करने के लिए कतर के प्रधानमंत्री को धन्यवाद दिया और पश्चिम एशिया संघर्ष तथा उसके प्रभाव पर उसके आकलन साझा करने की सराहना की। डॉक्टर जयशंकर इस महीने की 13 तारीख को अमरीका के न्यूयॉर्क शहर की यात्रा करेंगे, जहाँ वे 2028-29 के लिए संयुक्त राष्ट्र सुरक्षा परिषद के कार्यकाल के लिए भारत के आधिकारिक अभियान का शुभारंभ करेंगे। इसके बाद डॉक्टर जयशंकर इस महीने की 14 और 15 तारीख को ब्रसेल्स में आयोजित होने वाली 3री भारत यूरोपीय संघ व्यापार और प्रौद्योगिकी परिषद की बैठक में भाग लेंगे और यूरोपीय संघ तथा बेल्जियम के

1992 রিলিজড হওয়া হিন্দি ফিল্ম খিলাড়ি, অক্ষয় কুমার এবং আয়েশা জুলকা অভিনীত এই ছায়াছবি থেকে পরবর্তী গানটি শুনবেন অভিজিৎ ভট্টাচার্য এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 11:36 হয়ে 58 সেকেন্ড। শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গান।

শাহরুখ খান এবং কাজল অভিনীত হিন্দি ফিল্ম দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এই ছায়াছবি থেকে পরবর্তী গানটি থাকছে লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের ডুয়েটে।

এই গানের সাথে সাথে আজকে সময়কে বিদায় জানাবো, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা তথা জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ৯৫% ও ৮২%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬.৪ মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান সেই সকল মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে জানানো হয়েছে, ৫ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পরবর্তী ক্ষেত্রে যা বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ায় পরিবর্তিত হওয়ার প্রবল সম্ভাবনা। ৭ জুলাই পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো হওয়ার কারণে গতিবেগ বাতাসের ৩৫ থেকে ৪৫ কিলোমিটার থেকে বৃদ্ধি পেয়ে ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবী বন্ধুদের ৫ থেকে ৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তিটি এখানেই শেষ হল। এখন শুনবেন ৬ জুলাই ২০২৬ অর্থাৎ সোমবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রচনা থেকে পাঠ, ৬:০৫ সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ আজকের চাষবাস, ইলিশের বিকল্প পেঙ্গড়া বলবেন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস, ৬:৪০ আপনার স্বাস্থ্য, বিশ্ব জুনোসিস দিবস ওয়ার্ল্ড জুনোসিস ডে, এই দিনটার গুরুত্ব ও তাৎপর্য বলবেন ডক্টর আশিস কুণ্ডু, ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত অয়ন বন্দ্যোপাধ্যায়, ৮টায় বিজ্ঞানের খবর সংকলন অপরাজিত বন্দ্যোপাধ্যায়, ৮:০৫ নজরুলগীতি সৃজনী দাস, ৮:২০ কথিকা স্মরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছেন যজ্ঞময় সাউ, ৮:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুভ ঘোষ রাগ বিলাস খানিটরি, ৯টায় গানে গানে ছায়াছবির গান, ৯:২৫ সমীক্ষা, ৯:৩০ গানে গানের পরবর্তী অংশ, ১০টায় গানের ভেলা উপস্থাপনায় সুদীপ চট্টোপাধ্যায়, ১১টায় যুববাণী অনুষ্ঠান বেপরোয়া সময় উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য।

ও ব্রতদীপ মুখোপাধ্যায়, 12টায় গজল, সানন্দা ঘোষ মজুমদার, 12:15 লোকগীতি, উপস্থাপনায় অনির্বাণ দাশগুপ্ত। 12:30 গ্রামীণ সংবাদ, 12:33 গ্রামীণ অনুষ্ঠান উনজমি দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, 1:45 মহিলা মহল সাহিত্য কথা, লেখক অমৃতা কুনারের সাক্ষাৎকার, উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন, অতিথি হিসাবে থাকবেন প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর বাংলা আলোচনায় রিসরা গার্লস হাই স্কুলের শিক্ষিকা সুজাতা নন্দী সরকার ও সঙ্গে 2 শিক্ষার্থী। 6টায় সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের শেষাংশ বর্ষা ঋতুতে স্বাস্থ্যের যত্ন, এ বিষয়ে ডক্টর গৌরাঙ্গ মান্ডির সাক্ষাৎকার শুনবেন প্রথম পর্ব, এরপর শুনবেন লোকগীতি। 6:38 কৃষি কথার আসর, প্রাণীবাহিত মনুষ্য রোগ এবং তার প্রতিকার, ডক্টর সৌরভ চন্দ্রের সাক্ষাৎকার, এরপর শুনবেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কর্মময় জীবন, বলবেন অনন্ত কুমার রায়, এরপর রূপক অনুষ্ঠান আমরা যত বর্ণ, রেকর্ড করে এনেছেন অনুষ্ঠানটি বাইরে থেকে তুহিন চট্টোপাধ্যায়। 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, পশু থেকে মানুষের রোগ সংক্রমণ ঠেকানোর নিয়ম, বলবেন ডক্টর সন্দীপন গঙ্গোপাধ্যায়, সাক্ষাৎকারে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুভ ঘোষ, রাগ ছায়ানট। 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় সৌমিত্র বসু, 9:45 জেলার আকাশবাণী, 10:00 ভজন সানন্দা ঘোষ মজুমদার, 10:40 ম্যান্ডোলিন অভিজিৎ পাল, 11:00 লোকগীতি অনির্বাণ দাশগুপ্ত, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতে তবলা পণ্ডিত পরিমল চক্রবর্তী। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীতে শরদ, পরিবেশনায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শুনবেন রাগ আহেরি এবং রামকেলি। 6:25 রবীন্দ্রসঙ্গীত অয়ন বন্দ্যোপাধ্যায়, 6:35 রামচরিত মানস, শুনবেন 163তম পর্ব। 6:45 ভজন সানন্দা ঘোষ মজুমদার, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 ম্যান্ডোলিন অভিজিৎ পাল, 8:50 লোকগীতি অনির্বাণ দাশগুপ্ত, 9:10 রাজধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় শায়েস্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠানের উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীত তবলা শিল্পী পরিমল চক্রবর্তী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শ্যামাসঙ্গীত শিল্পী অয়ন ভট্টাচার্য, 5:20 উর্বশী, উপস্থাপনায় রক্ষণ মুরারকা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় রক্ষণ মুরারকা, 6:30 হিন্দি অনুষ্ঠানের শেষাংশ গুলগুলশান, উপস্থাপনায় রক্ষণ মুরারকা, 7:10 শিল্প সংলাপ, 7:30 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 10:30 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ শুনলেন 6 জুলাই 2026 সোমবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে সময় বলছে 12:07 হয়ে 25 সেকেন্ড। জয় হিন্দ।